চাকরি যে জালে খসমে পায়ে হর মুত্তে স্নোগলিও বজো পেয়ে দুনা খায়ে খসমে করে বরাবরি খির ফির গ্যার অন্দর পায়ে বজো গোয়া অগলা মোহে মোহ খায়ে জিস দা দিতা খাওনা তিস কহিয়ে সাবাস নানক হুকুম না চলে।